আকাশবাণী জয়পুর, আজি বুধবার, ১৯৪৮ শতাব্দ, শ্রাবণ ১৬ দিন, ২০২৬ মাসিহা, জুলাই মাস ২৯ তারিখ। আপনাকে শুভ অভিবাদন জনাই স্বাগত করুছু আজির প্রথম অধিবেশনকু। কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে ২০৪.৫ মিটার তথা ১৪৬৭ কিলোহার্টজ যোগে। এফএম যোগে কার্যক্রম প্রচারিত হচ্ছে ১০৩.৬ মেগাহার্টজ যোগে। আপনার মোবাইল ফোনর নিউজ অন এআইআর আপ যোগে মধ্য কার্যক্রম শুনিপারুছন্তি। বর্তমান সময় সকাল ৫টা বাজি ৫৭ মিনিট।

0: লক্ষ্য জন্তু মোর মাননীয় উৎকলীয় বিদ্বান মন্ডলী, দিনে দেবর্ষী নারদ মন মধ্যে চিন্তা কলে ভগবান কৃষ্ণ সমস্তে মায়াধর বলে কৌছেন।
1: কী মায়াধর বলে কৌছেন?
0: কী কি প্রকার মায়া সে জানেন?
1: সে জানেন
0: কি প্রকার মায়া করতে
1: করতে
0: মু সে কথা জাঁয়া পাই আজ দ্বারকাপুর গমন করবি। আজ্ঞা পথে যাচ্ছেন না।

উদয় শঙ্কর জানি এবং অমিতা দাস আকাশবাণী জয়পুর কেন্দ্রর আপনার কার্যক্রম শুণুচার বর্তমান সময় হয়েছে শুণাপ কতোটি হিন্দি চলচ্চিত্র গীত

0: বুঝে ইথিন লোমাই লোক আনগল দেছি
1: আনগল নি দেছি
0: এলে বাবু ইতা নিম নমন্দ
1: নিম নি সিবা সবর নিন আডা সক্ষিতরে ওয়াইনা নিম পন্ডির সবর নিমবার প্লাস 3 তে রিতিলে নে নিমবার আমনা গামলে নেঙ্গরে নিমবার গামলে বান্ডেলি নু জগমন আসা সাইত লাগ গ ইদি আমনা গামনাতে আজাড়ি না সবিম ব্যক্তি জি তিব নগন্ডি দে সরাসি দে নিবাড়ি তে গলাম জেনা নিংনা নিক্তি নি গানি ওয়াওনা ফিল্ড লুং জি নিয়াত বিতে মানগন্ডিয়া গাসাতে কম লুং না নে আনি জি বারন ডিডি তে জি ডো বল্ল বক্সা আমন আমন উপায় নিংলে জি রে নে তুমা বারা না বি সাই
0: দে নমি আমন প্লাস 3 তিরেলি পো
1: হাও নি তিরেলি প্লাস 3 তিরেলি
0: 800 700 কম
1: 800 রাইডা কলেজ লুং না নি প্লাস 3 তিরেলি না নাতে
0: আনা তিরেলি
1: নি 2016 লুং তিরেলি
0: বল আমি আমন পিজি যা জয়েন আপ মেলি পো
1: পিজি মে টাইম গাম না বিন দে
0: এজি আমনে আনো কল মিতন ড কোলে
1: আমা পো নি নি তে কোন নাম্বার প্লাস 3 তার তা নি পিজি লুং নিক্তি না গাম লাই গানি ইয়া জি ডাং মার্ক মেম্বার জেন সুন্ড কোন আসং ইনজে সুন্ড কইতে গাম লাই তারপর কোন গাম
0: আমন এতি সেলে ড্রাইভার সুলুন তে নি ইয়ার
1: তাড়ি নিহলে আগাহালে 2016 লুঙান 2016 লুঙান আগাহালে তাড়ি নেই নাম নাম পানাং ডেলি পিজি কলেজ
0: 2016 লুঙান বিএ তেরেলে
1: হুম বাক্সা মানরা বক্সা মানরা তিন ডেম বানা মানরা জানুপ লিঙ্গি তিন জাকিন গরজাং বার না মানে প্রবলেম

সরমন কুলামজি নামতমালেন আডং সুসলুন শিবু ইংলাবেরনা হান্ডংলাবে এতেলে নামি ইতিংলাবেন্ডে নংনালেগান মাল্লেন জুলুন ডক জেন নংলে মেন্ডালে মালেন বারাদা সান লিং মাররাই আবই ভবিষ্যত আনগলিং রতমলা নংনাবে নংতনে তে নংতনে লগি নংতেমবে মন্ত্র মে আবই সুড়ামর দেইতে আবি সুড়াডম অফিসার দেইতে লগি মালকেন এরোগন্ডে বলে আছেলে মানে নংতেমবে নংতেমবে ত্রাং দিলিং মল দকুতেমবে কনাসলে নংনা নংলেবেন্ডেলে ভবিষ্যৎ আসলে আনগলে নংলেমবে মে আবই সুড়ামরা মেতনাই এতেলে কানি নাঙাত কি বিনা লড়ঞ্জি আবই আঞ্জাবই আনগল দেখোতে মে জগত অফিসার মেতনাই কি ডাক্তার তেনাই কি অকেলিয়াতে নাই কি ভিডিও তেনাই তহসিলদার তেনাই আনা সড় সড়ে আনগল দেখলেন দেন নাঙনা লেঙাতে মালে আবই আনগল লেঙাতে অগল তেবে তেতে আড়ো তেবে মন্ত্র নাংতেনাই নাংতেনাই গান তো নাংলেম বেন্ডেলে আবই ভবিষ্যৎ আনগল দেখলেন কেতা নাংনা দে কেনা সেলে নমকানি বয়াংনা বেরনিতা বেরনা আনি ডিগ্রি নিলেতেন এতেলে আবই পিজা মেতনে লগে আনগল দেখলে আনি আবু আনগল দেখবে আবু এম এ নাংতনে লগে এতেলে এম এ নাং নলে আবু লেকচারশিপ নল প্রফেসর নল পিএইচডি পিএইচডি মেলে মে আবু সড়া ডুমাম রা মেতনে লগে আনগল দেখলে এতে নাং নাইতে এতেলে নাম্বার ওয়ান ওয়ান তো গরজাং আইনতে আবু ইয়াংজি আইজি জাং তিনজি আনিনজি আবু আনগল দেখলেবে মে আবু সড়া ডুম চাকরিয়া মেতে লগে এতেলে নাংনান নাংতেনাই কুলম লেনজি জাতি লেনজি বারান আটকুমরা মানরাজি আনজি পুংলে নাংনা ছেলে আবই টংরান নাংগান ডরডমা টংর নাংতেবি কঞ্জা কাইবে নম্বর আনজি আনা পুং তুপতাই লগে আনগলেঙা ডকলেম এতেলে ইতিংগাল মেন্ডে ওয়ানজি ইয়াংজি টাকানা কষ্ট নাংতাজি কানা ছেলে আনজি বারানজি আনিমঞ্জি আরাং লবাগরাং তাসান নাম তো বেড়ান্ডেলে সোমেন্ডেলে কানি বুয়াংনা বের আন্ডাং লবে কানি আন্ডাং লবে নাইলে মালা ডিলপালি বুধবারা গুরুবারা তাম্বান বাটা ও দেলিঙ্গান মেলে সরনা প্রোগ্রাম আব্বান্ডাং তবে সময় সময় আনগল ইতিনতে দেখলেন দে মেলে চিঠি মাধ্যমে আইডল লেন দে মেলে কত আবির দাকি আব্বান্ডাং তবে মা আলাডুম্বরা বের নেবে নাম তো বেড়েতে তেসরা রেং নেবা লিমসি লিমতে

0: শ্রোতা ভী পরিবার হচ্ছে এইভাবে গোটিয়ে শব্দ যে থাকে স্নেহ শ্রদ্ধা ও সম্পর্ক ডোরি পরিবারে পরস্পর পরস্পর মধ্যে সমস্তে সম্পর্ক ডোরিরে বাঁধি হয়ে রহিথান্তি আও কাহার কিছু সুবিধা অসুবিধা পড়িলে জনে অন্য জনকু সাহায্য ও সহযোগ করিথান্তি দুঃখ সুখ উভয় ক্ষেত্রে অতি সহজরে যেকোনসি কামটিকু পরিবারর সমস্ত সদস্য মিশি সুরুখুরুরে তুলেই দেইথান্তি।
1: পরিবার গঠনরে বিশেষ করে নারীটির ভূমিকা গুরুত্বপূর্ণ থাকে কাহিঁকি না কোন কলে ঘরটি সুরুখুরুরে চলিব আউ পরিবারর সমস্ত সদস্য খুশিরে শান্তিরে রহিপারিবে সেথিপ্রতি ধ্যান দেইথান্তি পরিবারর প্রত্যেক গৃহিণী। যদি কোনসি কারণরু গৃহিণীটিয়ে পরিবার পরিচালনা ঠিকভাবে ন করে তেবে ঘরর মূলদুয়াটি ভুষুলি যাইথায়।
0: তো সুখী পরিবার গঠনরে গোটে নারীর ভূমিকা কোন রয়েছে সে সম্পর্কে আসন্তু কিছু জানিবা।
2: নমস্কার ম্যাডাম, আপনাকে আমার কার্যক্রমে স্বাগত করুছু। প্রথমে আপনার পরিচয় টিকে আমার ভণী মানুষ দিন্তু।
3: মো নাম হচ্ছে শ্রীমতী কনকলতা সাবু, মো কোরাপুট সরকারি বালিকা বিদ্যালয়ে চাকরি করে অবসর হয়ে ঘরে বর্তমান বসছি।
2: ম্যাডাম, আজ আমার আলোচনার বিষয়বস্তু রয়েছে যে সুখী পরিবার গঠনরে নারীর ভূমিকা। এ সম্পর্কে যেতবে আমি কথাবার্তা করিবা, পরিবার এই শব্দটি গোটে সুন্দর শব্দ, তো পরিবার কহিলে আমি কোন বুঝিবা টিকে কহিবে কি?
3: পরিবার তো আপনার কহিলা বলি সবুঠারু সুন্দর, সবুঠারু মধুর, এইভাবে আর কোনসি অনুষ্ঠান নাই যেটাকে আমি কহিবা যে গোটে মানুষ কিছুঠু আরম্ভ হয়েছি। সৃষ্টির পরম্পরার আমি যদি দেখিবা, পরিবার হি সংসারটা আরম্ভ হয়েছে।

0: এই ভাবটা দরকার। তেমন স্ত্রীর যেটা কর্তব্য বা গোটা নারীর কর্তব্য হলো সে নিজ ঘরে গোটে বন্ধুতে বাঁচিব। আজিকালি বন্ধুতার মধ্যে রয়েছে সবুতারে ক্রূরতা রয়েছে, তেমন সে এমনিতি সাঙ্গ বাঁচিব বা এমনিতি বন্ধু দেখিব যে কি তাকে সাহায্য করে পারিব এবং তা মন সে তা মনটা মিলুছি, তবে সে তা সহিত বন্ধুত্ব রাখা উচিত। অজনা অশুনা লোক সহিত তবে বন্ধুত্ব রাখব না, আর থরে জাঁয়া পরে সে দূরে রহবা নারী সহিত নারীপ্রাই গোটে ভাল, নহলে নারীপ্রাই প্রতি ক্ষেত্রে বিপদ রয়েছে। তেমন নারী কু পুরা জাগ্রত রহবা পড়ব, সে নিজক চিহ্নব, অন্যকে চিহ্নব, পিলা মানুষ মধ্যে সেইভাবে চিহ্নই দেব যে এই সমাজে লোক কেতে প্রকার সব রয়েছেন। তেমন নারী হি মুখ্য, নারী হি সবকিছু করে পড়ব, তবে যাই পরিবার কোণী বিপদ আপদ তার আসব না। আজিকালি বহুত প্রকার যেতে সব গন্ডগোল, যেতে সব ক্রিমিনাল সবকিছু হচ্ছে, তেমনি সেসব দূরে রহবা নারী শিখিয়ে দেব সমস্ত পরিবার বর্গকে সচেতন করব, নিজে আগ সচেতন রহব এবং নিজকে সুরক্ষা দেওয়া চেষ্টা করব।
1: বর্তমান পরিবার খাদ্যপেয় নিয়ে কিছু কথাবার্তা করা, কথায় অছি যে যেমিতি অন্ন কু সেমিতি বর্ণ, তো রোষেই করিবার গোটে গৃহিণীর ভূমিকা কোন রয়েছে?
0: গোটে গৃহিণীর প্রথম ভূমিকা হল রোষেই করা, খাদ্য নখাই কিছু কাম আমি করিপারিবানি। খাদ্য যেমিতি খাইবা সেমিতি আমার দেহ বি ভালো রহব, অন্য মানুষ মধ্যে সেমিতি ঘরে খাইবাকে ভালো দেইপারিব। মানে বহু জন থাকে পু ঝিও অন্য মানে থাকে কি কোণ ভালো পাওছি সেইটা মা জানিব কিংবা সেই গৃহিণীটি হি জানিব, সে গৃহিণী সেই অনুসারে নিজের আয় অনুসারে ব্যয় করা চেষ্টা করব। সবুলে রাগ রুষা করে টঙ্কা পয়সার দৌলতরে নিজকে কেবে বি ওজন করব না, টঙ্কা পয়সা অলগা জিনিস, খাইবা অলগা জিনিস, যেতকি অছি সমস্তে সেটি ভিতরে নিজের আয়কে দেখি ব্যয় করা। আর নারী যে দেখব কো খাদ্য আমি খাইলে নিজে রোষেই করে ঘরে খাইলে আমি দেহ ভালো রহব সে কথা সে চিন্তা করব। আর বাহার আনিকি বাহার বজার আনিকি খাইবা তো সবুলে ভালো নুহে, স্বাস্থ্য প্রতি নিরাপদ নুহে। আর নারী সেটা করিপারিব, ভালো ভালো খাদ্য সুন্দর সুন্দর খাদ্য যদি সকালে বনাইব কিংবা আজ গোটে কাহার জন্মদিন অবা আজ কিছু পূজা পাটি অস্তে চাহিদ কি আজ কম ঘরে তৈরি হব, খাদ্যটা আমার মূল জিনিস। নারী মানে সমস্তে ভাবি থাকে রাতে সকালে কম করবি, ধরতো গোটে চণা বতাইবে কি আউ কম করবে পিঠা করবে, সব রাতে তার আয়োজন করে থাকে,
1: পূর্ব প্রস্তুতি চাল থাকে,
0: পূর্ব প্রস্তুতি চাল থাকে। নারী মানুষ খাদ্য প্রতি বেশি তার আগ্রহ থাকে, ভালো রোষেই করে আর রোষেই শিখিয়া মধ্যে সে গোটে কলা, সমস্তে চাহিদি কেমন নয় নয় খাদ্য শিখবে, নয় নয় প্রস্তুত করবে, ঘরে সমস্ত খুয়েকি খুশি করবে, ভালো খাদ্য খাইলে সমস্তে খুশি রহবে, মাটি মধ্যে খুশি রহব, যে নারী ঘরে কাম করছেন সে বি খুশি রহবে, তো সমস্ত মনরে খালি খালি আনন্দ আসি ভরি যাব, সে আনন্দ সবুদিন রক্ষা নারীটি হি চেষ্টা করে পারিব।
1: শেষে কুহন্তু ম্যাডাম যে সুখী পরিবার গঠনরে নারীর ভূমিকা কোন রয়েছে?
0: সুখী পরিবার নারী কু পরিশ্রম করা পড়ব, আর সে সুরক্ষিত রহব, প্রথমে নিজ কর্ম নিজে করব, তার স্বাস্থ্য যত্ন নব, অন্য মানুষ স্বাস্থ্য যত্ন নব, নিজের সুরক্ষা করবি নিজের কর্ম কলে তার ভবিষ্যৎ মধ্যে ভালো রহব। আর চাকরি যে করছেন যে নারী মানে সে তো বহু কিছু জাগছেন, বাহার কু যাচ্ছেন ঘরে কু আসছেন, সে প্রতি পদরে তাঁর বিপদ রয়েছে, সে বিপদর মুক্ত হওয়া পাই সমস্তে নিজকে আগে সজাগ রাখবে, ঘরের সমস্ত সজাগ করবে, নিজে মধ্যে সজাগ রহবে। আজিকালি দুনিয়া যেমনি হল সম্পর্কটা যেমনি পুরা কমি কমি আসুচি, সে স্নেহ ভাবের সম্পর্ক রহুনি, তা মানে নুহ যে নারী করিপারিবনি, নারী তাকে নিজের সম্পর্ক অন্য সহিত ভালো রাখা চেষ্টা করব, নিজ ভাই লোক নিজ ভাই সাংসাথী সেই মানুষ সহ যদি সম্পর্ক রাখব তা প্রতি কোণী বিপদ আসবনি। তেমন সবু নারী মানুষ মু গোটিয়ে কথা কহবি, আত্মবিশ্বাস রাখতু, নিজ বিষয়ে সে বিশ্বাস রাখি যেকোনসি কর্ম কলে যা পরিবার আমার সুখ সমৃদ্ধি আনিদেব সেইভাবে কর্ম আমি করবা, তবে আমার পরিবারটি সুখী রহিপারিব, সমস্ত সুখ আমি দেইপারিবা।
1: ধন্যবাদ ভণি, আজ আমার কার্যক্রমে আপনার বহুমূল্য সময় দেলে, আর সুখী পরিবার গঠনরে নারীর ভূমিকা এ সম্পর্কে আপনার মত খুব সুন্দর ভাবে দিয়েছেন, সেইপা আমার কার্যক্রম তরফ আপনার বহুত বহুত ধন্যবাদ।

0: ক্রমশণুচন্তি সময় বর্তমান দিন 2:30 পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সম্বাদ রিলে করুছু আকাশবাণী কটক কেন্দ্রর শুণবে কিছু সময় পরে।
1: আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সম্বাদ শুনিপারিবে কিছু সময় পরে।
2: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
3: গাঁরু সহর যাই সবু স্থানরে
2: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
3: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
2: কেবল আকাশবাণী।

0: বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সারা ওড়িশার যে জায়গায় বৃষ্টি হয়েকি এই জলবন্দী হয়েছে, যে জায়গায় বৃষ্টি হওয়া যাচ্ছে, যে জায়গায় নদীর পানি আসা যাচ্ছে এবং যে বন্ধরে ড্যাম্রে পানির উচ্চতা ডেঞ্জর লেভেল পার কলা এবে স্থির অছি এবং আমি আশা করছি ধীরে ধীরে করে তার জলপতন কমিব, বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন অছি।
1: গত 24 ঘণ্টায় পশ্চিম ওড়িশার বিভিন্ন জেলায় অতি প্রবল বর্ষা হয়ে যাই। বরগড় বিজেপুরের সর্বাধিক 315 মিলিমিটর বর্ষা, বলাঙ্গীরের আগলপুরের 264, সালেভটার 256

0: হ্যালো স্যার দালাক বাগিত
1: জিত্রু দাদা জ্বর
0: জ্বর জ্বর জ্বর আর তোমার খন্ড
1: পরিচয় আমার রেডিও শুনতে রে বা ভাই বোন জ্বর লাগো মুই রমেশ শান্তা কইনি বাটিকট নরমপুর জেলা তান্ন
0: রমেশ শান্তা ভাই ভালো আছো কি
1: মুই ভালো আছি দাদা তুমি কো তুমি কেমন আছো
0: নিকো নিকো সে আর বাটি চড়ে গড় ধরে লাছো কাই কানলা নি
1: না দাদা কুকুড়া মন আছো পি লগে
0: ও হো বাটি চড়ে পুছলা যাস কাই বলতে লি আর যাত্রা দেখি যাইলাস কি নাই
1: হ্যাঁ দাদা যাইলো আমার লগে একা আবরাহানি বাটে আর কেন দাদা জবর দিনলে তোমার সঙ্গে কথাবার্তা বললা পারা
0: ওই ওই ওই এনে তেনে এনে তেনে
1: আর কেন দা পালার উপর বিছলার কি কেন দা
0: হ্যাঁ সব আর আজির পারা দিনে খাই গিচ্ছ নু মাগে ইচ্ছা খোলা আছে চন কই দিয়া
1: আজি দাদা শুনে দিয়া গীত এ গেল আমি ফলি মদর সঙ্গে শুকুয়া বাজা মাসা এলাই প্রশান্ত কুমার সামন্তরায় বাবু গাইলে গাইরে গীত কেলো ডেডিকেট করে দিয়াছে দাদা রবীন্দ্রনাথ মেহের অশোক পতি নীলাঞ্চল বই মেঘমালা পণ্ডা আর স্বর্ণ প্রভাকর আর কার্যক্রম কে শুনতে রেবা সর্তে ভাই বোন মন কাজে ডেডিকেট করে দিলি
0: বুড়িয়া বুড়িয়া বুড়িয়া
1: আর তোমার কাজ সে দাদা
0: আর আমি গীত বাজাম সবই করি শুনু
1: রেলিনি তো দাদা জোয়ার লাগে
0: জোয়ার জোয়ার জোয়ার

0: হ্যালো মামা, জুহার।
1: জুয়ার জুয়ার খে কইলাস তুই কোনদিন কইলাস নি, পরিচয় দিয়ে দিয়া শুনে।
0: মামা বরগড়ু স্বর্ণ প্রভাকর কহিলি নি?
1: হ্যাঁ, আর সব নিক কি?
0: হ্যাঁ হ্যাঁ মামা, নিক আছে নি, মা আছে, আপন মানে কেন আছে?
1: হ্যাঁ নিক নিক সে বাটে। আর এই যাত্রা দেখি যাইলাস কি নাই?
0: হ্যাঁ মামা, যাত্রা দেখি যাইছিলু, সব বাড়া যাত্রা বড়িয়া হেলা, বড়িয়া করে সব পালন করলু মন্দিরে, যাত্রা দেখলু, তারপরে লক্ষ্মী নারায়ণ কে আম মন্দিরে বিজে কলে রাতি, আও সব বড়িয়া হেলা মামা।
1: বড়ে বড়ে নিক কথা। আর আজি পারা দিনে গীত কাই গীত শুনবাকে মন কলা আছে?
0: হ্যাঁ আজি গীত শুনবা, শ্রদ্ধা লাগবা গীত। আখি মোর তুই ঝিলি রে, মন মোর তুই ঝিলি, সে গীত শুনবা মামা।
1: হ্যাঁ বড়িয়া গীত কইলা সারি। আর আমি গীত বাজাই দেবু, আর এন্তার সে ফোন করতে রুয়া। ধন্যবাদ লাগো, আর জোহার লাগো।
0: হ্যাঁ জোহার মামা, জোহার।
2: Thank you.

0: হ্যালো সারদা লাগবা গীত,
1: হ্যালো
0: কে কইলাসনি বাবু? কোন দেবেন কইলাসনি?
1: পঙ্কজ মিষ্ট কইল মামা জয়পুর।
0: হ্যাঁ হ্যাঁ পঙ্কজ বাবু, আরে ভোলা চাষ কি
1: ভোলা চাষ মামা? জোয়ার লাগো মামা,
0: জোয়ার জোয়ার জোয়ার জোয়ার। যাত্রা জুতরি দিয়ে যাইলাস কি নাই?
1: হ্যাঁ যাত্রা যাই রে মামা, কালি তো সারলা আমার এটির যাত্রা, আমার সে ছক লগে রয়ে যাই রেলাম সন্নগা সাই ছক লগে।
0: হ্যাঁ তুমি তো জিগি নেই গরি কোন সেবাটে জোগাই দিলাস কোন সে নাল বাটে?
1: হয় হয় সে কালি খেটাইলো নাই গরি।
0: আরে এসু যাত্রা কাই কাইটা ভাল লাগলা তোমাকে?
1: না এসুর যাত্রা তো রথ মিশা বড়িয়া হয়ে রেলা মামা, রথ মিশা বনাইবাটা মস্ত বড় রথ হয়ে রেলা, লোক মিশা জবর রেলাই, আর সব পূজা পাঠ মিশা আমার পূজারী মন সব ঠিকঠাক করতে রেলাই, কত নিমান লাগলা।
0: হ্যাঁ আলে এবার তো যাত্রা দেখ করে আইলা চাষ, কাই গীত শুনবাকে মন করছা?
1: আজি দে দে রপারে নন্দিমন রপারে গীত গোটে দে দিয়া ধান রপা গীত নীলাচল বাবু গাইলা আছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আলে সে গীত বাজাই দেবু। আর ই পঙ্কজ বাবু এন্তার সে ফোন করতে রুমা, ধন্যবাদ লাগো আর জোয়ার লাগো।
1: জোয়ার মাপ জোয়ার।
0: হ্যালো সারদা লাগবা গীত।
2: হ্যালো
0: হ্যাঁ কে কইলাস নি বাবু, কোন দিন কইলাস নি?
2: মৈদল গোবিন্দ মিশ্র সুলেগা কিনগ্রা ব্লক ঝাড়পা জিলা নু কৌছে।
0: আর সব নিক আছাস কি?
2: বহুত বনিয়া আউ আগে কেনতা সাড়ে বর্ষা বর্ষি কেনতা হুচে?
0: ই আমার বাটে এবার তো বর্ষা প্রবল হিলানি, আর তোমার বাটে?
2: আমার বাটে বি বহুত প্রবল বহুত বর্ষা হুচে, এটা আজ তো দিনভর বর্ষা হইলা, এটা এখন জাস্ট কি ছাড়িছে। লোকমানে চাষবাস করলে নকি নি আমার জয়পুর আড়ে?
0: হ্যাঁ জয়পুর বার তো এ পানি কে অপ্রবল পানি মারলানি, বড় সুন্দর চাষ হিসেবে সুবারি।
2: আচ্ছা আচ্ছা, তো এই চাষী মানকর উদ্দেশ্যে গোটে গানাটি শুনে দেবে, পালা রূপা যা।
0: হ্যাঁ বড়িয়া বড়িয়া
2: গীতটা আমার যেতকি বি চাষী ভাই মানে আছেন তাঁকু সমর্পিত হয়, আর তাঁকু মোর তরফ বহুত বহুত মানে শুভেচ্ছা হয়, যে মানে কি এত পরিশ্রম করিকি আমার মানকর মানে মুহরে গোটে দানার মানে দৌছন, সেটিলে তাঁকু বহুত বহুত ধন্যবাদ, তাঁকু বহুত শুভেচ্ছা হয়। যেতকি বি চাষী বাসী মানকর তাঁকর উদ্দেশ্যে হি এই গীত আছে। ভগবান সবু চাষী মানকর উত্তরোত্তর বুদ্ধি করু, ভগবান তাঁকর মানে চলা পথে পুষ্পগোষ্ঠী করু, সমস্তঙ্কর ভগবান এমতি মানে মানে এই আমার ভগবান এমতি সাহায্য করতু, যেমনি তাঁকর চাষটা ভাল যে পরিশ্রম করুন, সে পরিশ্রমের উচিত মূল্য পাঁতু।
0: নিক নিক কথা কই দেলা আরি বাবু, আমি গীত শুনাই দেবু আর এন্টার সে ফোন করতে রুয়া, ধন্যবাদ লাগো জোয়ার লাগো।
2: ধন্যবাদ ধন্যবাদ।

ধর্মসুমরই ব্রুষলি গমন যে করে শৌচ আচার পরিহরে নির্লজ ভাবকু বহই নিত্য নিয়মকু ছাড়ই অন্তে সে পুয় দে পরই শ্লেষ্মা যে মল মূত্র জহি অতি বিভৎস যে ভোজন তাহাকু ভুঞ্জই সে জন।

সধুম অগ্নি দ্বারে জন্তি পূর্বে যে আসি যাই নাই অতিথি ভাবরে আসই গৃহে ন রখি তাকু যেবে অবলোকই ক্রোধ ভাবে কর্কশ বাক্য তাকু কহি অন্তে সে নরকে পড়ই বক্রতুণ্ড যে রুদ্র কঙ্ক কাক সহিতে যে বাব।